0: अभी आप सुन रहे थे तमिल कार्यक्रम। शाम के 5:30 हुए हैं, अब सुनिए बांग्ला कार्यक्रम।
1: কর্ম করে যাও, ফলের প্রত্যাশা করো না, ভগবদ্গীতা। নমস্কার বন্ধুরা, আকাশবাণী শ্রী বিজয়পুরম কেন্দ্র থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ রয়েছে দ্বৈত শিল্পীর কণ্ঠে ছায়াছবির গানের আসর।

আসরের শুরুতে জলযান যাত্রা সংক্রান্ত কিছু বিবরণ। এমভি জলিবয় আগামীকাল সকাল 6টা নাগাদ শ্রীবিজয়পুরম থেকে স্বরাজদ্বীপ ও লং আইল্যান্ড হয়ে রঙ্গোতের উদ্দেশ্যে প্রস্থান করবে। জলযানটি ওই দিনই দুপুর 12টা নাগাদ ওই একই পথে রঙ্গোত থেকে শ্রীবিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমভি হাটবে আগামীকাল সকাল 6টা 15 শ্রীবিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি ওই দিনই সকাল 8:30 শহীদ দ্বীপ থেকে শ্রীবিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমভি নর্থ প্যাসেজ আগামীকাল সকাল 6:15 শ্রীবিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে প্রস্থান করবে। জলযানটি ওই দিনই সকাল 8:45 স্বরাজদ্বীপ থেকে শ্রীবিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। শেষ হলো জলযান যাত্রা সংক্রান্ত বিবরণ। এবারে আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামী 24 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অধিকাংশ জায়গায় হালকা থেকে মধ্যম পরিমাণের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ হলো আবহাওয়ার খবর।

পথে আসে অনেক বাধা। প্রেমের পথ কখনো ততটা সহজ হয় না, অনেক সংগ্রাম, অনেক কঠিনতম পরিস্থিতির মধ্যে থেকে প্রেমিক প্রেমিকাকে বেরোতে হয়। আর যখন কঠিন পরিস্থিতি অতিক্রম করে প্রেম পরিপূর্ণতা পায়, তখন হৃদয় গেয়ে ওঠে এই গান।